তিন দা ঘেড়ে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে ধেনে ধেনা ঘেনে তাকে টেতা কেটে ধেনে ঘেড়ে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে দেনে দিনা কেনে তিন তা তা কেড়ে নাকে তেনে কেনে তাঁতি কেনে তারা কেনে তাকে তিনে তিনা কেনে তাকে টেতা কেটে ধেনে ঘেড়ে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে দিনে তিন